0: কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হার্ড এন্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকে কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মে ব্যাংক মে সব স্কুল অফিস জুন সংস্থা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছা তাও
1: আমার মনে রাগে রাখে তাল নো বেতাল মহিলার ফের দুকা পাইয়েলা ঝুষে হবে ফোন নম্বর 0115547887 98420535141 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।

más daño cuando me cargué, pele, con pena, con pena y más, ¿no? Hombre, y pirar su cuchipia, tú ya pa' ti, con pucho, sin dar duque, tú pa' intentar y autuche. কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাটো এডুকেশন সেন্টার হোনি সিপিএন মা তো কম্পিউটার পাওনুকা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুনসুকে সান সস্তা মা বিগ্রো তেই আয়ের আপ বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা ছ হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইছ সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়ি ছ থাও আমার মনে হয় আগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইলা ঝুষে আর এ ফোন নম্বর 021-545-787 98-420-35-541 আর গুড ভেরি গুড ভেরি গুড।